0: বাইরে হাফাই দিয়েছে মানে। এটা আমি স্কুল হামুতুক সালাইটা বিজনেস স্কুলার আমি হালতো মুদা লরণ লরণ আমুদা এক্সপিরিয়েন্স গুণ হালো হালো বাইরে পান ডিপোজ আকন্তে সিটিয়াবে সাকরে হেনা লোকাসা ফিন সিমান আমি হালতোস হেনবা ই হেনবা আমাকে হালতোস ক্লিওর মাইবে লা কন্টিনিউ মাইবে হেন সাং দূরসাং রেবে ক্লিওর আজ ভিতে তিন হিরা কানসানে হাউসে কন্টিনিউ হালতোস হেনবা এই ডিপোইস ইহা ৮০ ই ৯২ হাউ লিউতে বা ফিলিপিনা মোমেন্টো নে ২ নভেম্বর কন্টেসে ইহে মা বারাকা তাঙ্কার হন কলেগ আছে বাল নেবে ইনভলভ এক ক্লান্ডিস্টিন ইনক্লুডিং দা মিনে লিডে ইডেন নারা আগস্ট থেকে মালাগা নে মানে এলিসেট নে সুবিন সিরেড কার গোতো এটা উম ইরমা উম ইডেন দা বাসকো ক্রিয়াডো ও সিরসেল তা আমি সিরান সে মেম্বার বে টু ইয়ার নে আমি ইডিটা বুকানে ডালাম পার পেলে সেস তা হাউ হাউ সাইডুনি এটা উম ডালাম উসে ইগ্রেজনি হাউ ইতে বা ফিলিপিনা বা স্কুল হেনা মাই ফালি 94 usa fali halutos nessa estratégia aí o colega aí da Nara Miranulino apareceu uma bagia de pri ame halutos na fati hera fati nessa ao ne responsável da de momento nené tam conta babe cura e wang e escola será programa ne bolo children forest program
1: Andero Benedito explica oinsa status rai nebe uja hodi halo pratika tersering nokuda
0: aproveita ya corona virus nene amai halo tos de tare tok side maksia kontesi futur ane ida ne makar hato usuba jovem sira atu dal ruma ita organiza demonstrasaun dal ruma organiza petisaun conferencias buat serne dal ruma e babolu de angkata ita hal contente ande la produce botira dia clio é ma africa de anasana ya aikna noi africano sir de anasana dia clio hal bot ki kuang ida halu dia e depois hare dal ruma one bisino ida bel tir tango e halu bele mana i rubel hal botira dal ruma ita nai ruto lu hal bot ki kuang ida se resultado dia ne ne ba agora am coco ida ne hala koi quale para bot ne ba am coco ne anasana experimentação aproveita corona ne maka em vez halai ba suar de dia clio subaretos laran ho ai su ho ensara e aproveita exercício pois se cari cloro ruma maka ne produce resultado ruma maka ita qualia
1: o vintis ne mak informação balorong ohing hus studi central kampung alo dili hawer siana belo lore ekipa ne be servisu hato obrigado ain i adeus.

0: ওকে দেখ মালকোভিন্দিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুনসালে সফরেশন আবার মালকোভিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাটিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউ নফো আপোয়ু বা ডেজেনভলভমেন্টো
1: লস দুনি কাতা ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন otas phone bana sound phone ida ne ida juventudi mustengi hanoin ida ke phone laosona to continua ba hanoin ida ke sirahalo la condiso sito sound no condisaun ka ambiente pobuninian mabe ida precisa ha horis hanoin ida ke phone hanoin ida ke dia ba pobuidane nebe mak durante ni itare na sound ni independencia mabe na fatin falling ni dependencia nema problema agora haune mehi ba na saun ni dane ba contribui ba development ne habile de ham bot tep tebes tamba saire ma de ham bot husi inisu hawa aprende no ha consciente ba realidade na saun ne precise development development ne mak modernization modernization sociedade antiga ka sociedade atrasado ba sociedade moderno ka sociedade avançado ne mak importante agora atu transforma sociedade maka ita tengi transforma lu kita ni hanoin Ato transforma itani hanoin, maka ita precisa conhece la ciencia ida nebe, maka bele hatur ita ho justo. Ne maka nesan oin haunia colega, ka haunia bele unde hanona katak ciencia ML, marxista-leninista. Ne, ciencia ida ke justo, mas dala barak, ema dihen ciencia ida nema gladiak, ciencia ida nema gladiak, ma be hawa karate te anesane, se ola gusta ciencia ML, ola gusta mosone liberdade rasi. Tamba ciencia ida nema ka bele ato transforma ita. Se how dia kolia kono bahawnia to contribui bana sound ia in primero how foi moris mai agora how usa ropa most it musa contribui bana sound ne contribuição ba desenvolvement se juventude ida pronto para halo ninia bodruma ida nemus contribui ba desenvolvement se how moris mai se ita mai usa sound voluntário sira por exemplo e mai